0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নির্বাচিত লেখার সংকলন আকাশী
1: আৰু আকাশবাণীৰ নব্বই বছৰ।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদেঁ নয়ে ভারত কি। মহীনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো সুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী, দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখে রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু।
4: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
5: বজ্রপাত কোনো অঞ্চলৰ উষ্ণ সেমেকা বায়ু দ্ৰুতগতিত ঊৰ্ধগামী হৈ খন্তেকৰ ভিতৰতে চেঁচা হ'লে, তেনে মেঘপুঞ্জৰ অন্তৰ্ভাগত থকা কিছুমান জলকণিকা অতিপাত চেঁচা হৈ পোনে পোনে কঠিন বৰফকণিকাত পৰিণত হয়। বৰফকণিকা আৰু পানীৰ টোপালৰ মাজত হোৱা ঘৰ্ষণৰ ফলত বৰফকণা আয়নিত হয় আৰু ইলেক্ট্ৰন নিৰ্গত হয়। সেই অৱস্থাত মাধ্যমটোত স্থিতি বিদ্যুতৰ উৎপত্তি হয়। অতি দ্ৰুতহাৰৰ গাজনি মেঘপুঞ্জটোৰ ওপৰভাগত ধনাত্মক আধান আৰু তলিভাগত ঋণাত্মক আধানৰ বা ইলেক্ট্ৰনৰ তৰপৰ সৃষ্টি হয়। তেনে ঋণ আধানে ভূপৃষ্ঠলৈ গতি কৰাৰ প্ৰয়াস কৰে। আধান দুইবিধৰ মাজত বিভৱ পাৰ্থক্য বৃদ্ধি হৈ মেঘপুঞ্জটোৰ তলিভাগৰ পৰা

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর, আজি আহার মাহর 12 দিন, 2026 খ্রিস্টাব্দর আজি জুন মাহর 21-7 দিন। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ ত্ৰয়োদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:36:41 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:15:12।

0: বুড়ে নিয়ম ভঙ্গ করেছিল।
1: মথাউরেদি খোঁজ দি অক্সুরে আর সোনমইনা আগবাড়িছে। কিছুদূর গিয়ে আর একটা ঘর পাওয়া গল। ঘরটোর ভিতরেরপরা গলগলিয়া স্বরত ভাঙি আহিল নাম ঘোষার সুর। হে কৃষ্ণ তজু পাদ পদ্ম, পঞ্জর ভিতরে মূর মন রাজহংস, পক্ষী থাকুক প্রভু সর্বথা।
2: দাদা, এই তো মাধব গোঁসাইয়ের ঘর। গোঁসাইয়ের জাত গল, বুধি মরিল, জিয়েক জয়েকত নাহে, লড়াটাও হেরাল, অকল ঘরে থাকে। আমার কোনোবা কোনোবাই চাউল পাত শাক পাচলি আনি ভাত রাঁধি দিয়ে, তেনেকেই খাই।
1: সোনমইনা একো নামাতিলে যদিও মনে মনে গোঁসাইয়ের এনে করুণ অবস্থার কারণ জানিবৰ বাবে উৎসুকতা বাড়ি গল। দূরত আগলৈ কোনোবা এঘর মানুষের চোতালত একোৰা জুই জ্বলি থকা দেখা গৈছে। সেই ঘরটোরপরা একেলগে বাজি উঠা টোকারি, সেরেন্দা, বীণর রেপনি আর মঞ্জুরার অভিনব মূর্ছনা এটি ভাঙি আহিছে। শোনা গৈছে দেহ বিচারর গীত আর করধ্বনি।
2: বোধন কলিতার ঘরত সকাম পাতিছে দাদা, লড়াটো শুকানি অপসরানে খলিয়া যক কি হবা পাইছিল, আগ করে থাকছিল, তার হাত ভরি শুকাই গৈছিল, পেটটো উলোয়া, মুখখন ফুলা ফুলা হয়ে আছে, আমি সিহতর ঘরের আগে দিয়েই যাম।
1: চোতালত জুই একোৰা জ্বলাই লৈ ভকতসকল নামত বহিছে। সম্মুখত ঔটেঙা আবখলাত মিঠাতেল দি খলিতা জ্বলোৱা হৈছে। এই আলোক আন্ধারের মাজত ভকতসকলৰ মুখ দেখা গৈছে। চারিখন টোকারি হাতত লৈ চারিজন ভকত নন্দেশ্বর চুটিয়া, ধনেশ্বর শইকীয়া, লোকাই আর ভরত বরা। রামধন কছাৰীয়ে সেরেন্দা বজাইছে। বিনত রেপনি তোলাজন সোনারাম গগৈ, এজন ডেকালোরাই মঞ্জুরা বজাইছে, বাকি কেইজন ভকতে চাপরি বজাইছে। ভাঙর মলমলিয়া গোন্ধেটাও বতাহত ভাঙি গৈছে। রামধন কছাৰীৰ সৰু চকুহাল বহল চকুপতাৰে ঢাক খুৱাই পেলাইছে। জুইর পোহরত বগা চুলি আর পকা চেলাউরিজোড় জিলিকি উঠিছে। চাকির ওসরত কঠফারি বহা অসুখিয়া লড়াটোর গাত এখন গামোচা মেরিওয়া আছে। ভকতসকলের নামর ধ্বনিয়ে গোটেই গাঁওখন ধোয়াই গৈছে। দেহা এদিনিয়া, দেহা দুদিনিয়া, দেহা হল ভোকরে ঘর, জিয়াই থকা কালতে আপন সকলতি, মরিলে সকলো পর। যিদিনা আহিলা নানিলা কাকো, যিদিনা যাবাগৈ নিনিয়া কাকো, জিয়াই থকা কালত একোৱেই নজোরে, মরিলে এই দেহা নেলাগে কাকো। কিমান দুর্দশাগ্রস্ত হলে, কিমান হতাশাত ভুগিলে এনে গীতর সৃষ্টি হব পারে। দেহ তুচ্ছ হয়ে যাব পারে, মৃত্যুক মহিমামণ্ডিত করে তুলব পারি, জীবনটুক সার শূন্য বলে ভাবিব পারি। সি আকৌ ভাবিলে, জীবনটুক অসার বলে যদি ভবাই হয় তেন্তে কেনেকৈ এনে সুন্দর সুর সমলয়ের সৃষ্টি হব পারে। নিশ্চয় এই দৈনাবস্থার ওয়াদিহ উলিয়াব নোৱাৰার কারণেই তিল তিলকৈ হতাশায় মানুষক গ্রাস করেছে, নিজের জীবনক ধিক্কার দি মৃত্যুক মহিমামণ্ডিত করে তোলা হয়েছে। কথাবর ভাবি ভাবি সোনমইনা আগবাড়িল। বোধন কলিতার চোতালর মাজেদিয়ে সিহঁত দুয়ো পার হয়ে গল। ভকত নাইবা গৃহস্থ কোনোই সিহঁতর প্রতি মনোনিবেশ নকরিলে। তার মনলৈ এনেই এফাকি কবিতা আহিল। হয়নে চাপরিদেউ ব্রহ্মাণ্ড হেনো টোকারির খোলা, আকাশ গুঁইচাল, বজাই শুনোৱাহে তোমার করতাল, হালি জালি নাচি উঠক মানুহৰ সুফল আকাল। আন্ধারর মাজতে কণ কণ জোনাকী পড়ুয়াবোরে পোহরের ছবি আঁকিছিল। বাটত মাঝে মাঝে কোরবাত গরুমুহ বন্ধা আছিল। পাগলা ঘাঁহ আর কেঁচা গোবরের মিশ্রিত গোন্ধাটা তার নাকত লাগিছিল। সৌটো সুশীলাহতর ঘর, সুশীলা সুব্বা, সুশীলার বাপেক ঢুকাল। মাকেই তাইক আর ভায়েকক পড়ুয়ায় বিএ পাস করবাইছে। চাকরি বাকরি নাই, আধিয়া খন্দুয়াক খেতি করে, নতুন পলখ বিচারি ধান মাহ শাক পাচলির খেতি করে। সিহঁতৰ ঘৰলৈকে আজি তার নিমন্ত্রণ, অক্সুরে খবরটো দিছে। খবৰৰ মতে তাতে সিহঁতৰ ওচৰৰ গাঁওখনৰ যিখিনি অবশিষ্ট মানুহ মথাউৰিত ঘৰ সাজি আছে সকলোৱে তাৰ বাবে বাট

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো লক্ষী শইকীয়া কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা কৰবী হাজৰিকাৰ, প্ৰযোজনা খগেন মহন্তৰ।

0: জিলার রেহরূপ।
1: নমস্কাৰ, জিলাৰ ৰেহৰূপত আজি লৈ আহিছোঁ ডিমা হাছাও জিলাৰ ৰেহৰূপ। ডিমা হাছাৰ পৰা আমাৰ সৈতে আছে আমাৰ সংবাদদাতা মনচুন সিং। যোৱা 21 জুনত ডিমা হাছাও জিলাতো উৎসাহ উদ্দীপনাৰে আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিৱস পালন কৰা হয়। যোগ দিৱস উপলক্ষে অনুষ্ঠিত হোৱা বিভিন্ন কাৰ্যসূচীত জিলাখনৰ জনসাধাৰণে অংশগ্ৰহণ কৰে। এই বিষয়ে বিস্তৃতভাৱে জনাইছে আমাৰ সংবাদদাতাই।
2: 21 জুন তাৰিখে সমগ্র ডিমা হাছাও জিলাত উৎসাহ উদ্দীপনার পালন করা হয় 12 সংখ্যক আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস। হাফলঙত অনুষ্ঠিত জিলা পর্যায়ের কার্যসূচীত প্রশাসনিক বিষয়া, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী আর বহু সংখ্যক সাধারণ রাইজে অংশগ্রহণ করে। একে সময়তে জিলাখনের বিভিন্ন আয়ুষ্মান আরোগ্য মন্দিরতো একে ধরনের যোগ কার্যসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষিত প্রশিক্ষকের তত্ত্বাবধানত অংশগ্রহণকারী সকলে বিভিন্ন যোগাসন আর প্রাণায়াম অনুশীলন করে। স্বাস্থ্য বিষয়াসকলে সকলো বয়সের লোককে দৈনন্দিন জীবনত যোগ ব্যায়াম অভ্যাস করার আহ্বান জানায়। আশাকর্মী, স্থানীয় বাসিন্দা আর সমাজের বিভিন্ন শ্রেণীর লোকর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি অধিক অর্থব করে তোলে।
1: ডিমা হাছাও জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আসিম চৌধুরীর 15 জুনত নিজের বাসভবনত মৃত্যু হয়। সাংবাদিকগার মৃত্যুত ডিমা হাছাও বাসী গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। এই বিষয়ে আমাক বিস্তৃতভাবে জানাইছে আমার সংবাদদাতায়।
2: 15 জুনের পুয়তি নিশা দীর্ঘদিনিয়া অসুস্থতার অন্তত উমরাংসুর বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক শ্রী অসীম চৌধুরী নিজ বাসগৃহত পরলোক ভ্রমণ করে। মৃত্যুর সময় তেওঁর বয়স আছিল 58 বছর। 1968 চনের 8 জানুয়ারীত জন্মগ্রহণ করা শ্রী চৌধুরীয়ে জীবনের বৃহৎ অংশ পাহাড়িয়া জনসাধারণ সেবাত উৎসর্গা করেছিল। সাংবাদিকতার জড়িয়ে

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
4: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
3: কোন ঠাইও?
4: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
3: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
4: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
5: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
4: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
2: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
6: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
7: হয়,
6: সঠিক চিকিৎসায় সকল সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
7: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
6: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
7: নহয়ও,
6: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সর লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
7: ও, সচাকৈ বৰ ভাল কথা,
6: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
2: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
8: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি?
9: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
8: তার মানে?
9: মানে তো হল হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
8: তাত কি হয়?
9: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে, তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
8: মানে
9: তোর কারণে সকল বিনামূলীয়, আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়।
8: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
2: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
10: এয়া আকাশবাণী গুৱাহাটী মহাবাহু, আৰম্ভ কৰিছো প্ৰভাতী তৰংগ। আজিৰ অনুষ্ঠানত শুনক চলচ্চিত্ৰ প্ৰযোজক, পৰিচালক তথা অভিনেতা ব্ৰজেন বৰুৱাৰ স্মৃতি দিৱস উপলক্ষে এটি বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠান। ইয়াত সমল ব্যক্তি হিচাপে উপস্থিত আছে নয়ন প্ৰসাদ, মনামী বেজবৰুৱা আৰু জয়া দুৱৰা শইকীয়া। আমাৰ সৈতে সংযুক্ত হ'বলৈ শ্ৰোতাসকলে ফোন কৰক 03612661876 আৰু 9435405222 নম্বৰলৈ। অনুষ্ঠানটি আগধৰি এয়া ইন্দ্ৰজিৎ দাস।

0: নিবদা আর মোর প্রথম ছবিত প্রবেশ বলে কব লাগবে। আকাশবাণীত গাইছিল অকনির মেলেরপরা, কিন্তু ছবিত মোক ব্রজেন্দাই প্রথম গীত গাইছে, তখন নিজে নেগালে, কিন্তু মই মেট্রিক দিয়ে উঠিছো স্মৃতির পরশত, সেই মোর প্রথম ছবিত গাইছো। তেতিয়া ইয়াত সুবিধাব নাছিল, কলিকতালে গিয়ে মই কণ্ঠদান করলো। তেনেকে ব্রজেন্দার পরিচালনাত মই পাঁচখন ছবিত গীত গালো, স্মৃতির পরশত গালো লক্ষ্মী, মাক আর মরম, আমার ঘর আর লাচিত বরফুকন, ব্রজেন্দার সংগীত পরিচালনা। আর লাচিত বরফুকন হয়ে থাকতে আমার ঘর বলে ছবি এখন যখন নাম কলো, তাত ব্রজেন্দা লাচিত বরফুকন ব্যস্ত হয়ে আছে, আমিও গীত গাবলে গেছো লাচিত বরফুকন, লক্ষ্মীরা বাইদেউ গেছে, দীপালী বরঠাকুর গেছে, মই গেছো। আগতে একটা ঘর ভাড়ালয় কলিকতাত ক্যাম্প বলে কয়, রান্ধনি টান্ধনি সব পায়, ইয়াতো সুবিধা নাছিল, সকলে তেনেকে করেছিল, ছবিখন শেষ করিয়ে আহে তাতে ক্যাম্পতে। যেটা লক্ষ্মধর চৌধুরী আর প্রবীণ ফুকন পরিচালক আছে লাচিত বরফুকনের, ব্রজেন্দা সংগীত পরিচালক যুটিয়াভাবে ক্ষীরদাকান্ত বিষয়ের লগত, হঠাৎ ঠিক হল নিবদার গল্প ঠিকই আছে, চিত্রনাট্য হয়েছে, হঠাৎ তাতে কোনোবা প্রযোজক পালে এখন ঠিক হব ছবি করব, এটা গীত লগা হল। তো ব্রজেন্দা ইফালে যাব না সিফালে যাব, সেখানে ব্রজেন্দাই করেছে আধা করে পেলায় কলে তয়ও করসুন বলে। মানে আসলে গীত গাবলে গেছিলো লাচিত বরফুকনত, গীত গাবলে গেছিলো, কিন্তু দুইখান ছবিতে গীত গাবলগিয়া হল। লগতে যুটিয়াভাবে সেয়া মানে প্রথম ব্রজেন্দার লগত সহযোগী সংগীত পরিচালক বলে মানে শিরোনামত আছে তাত। তারপর কিয় জানো কব নো, ব্রজেন্দাই যেটা ডক্টর বেজবুড়া 1968 সনত আরম্ভ করলে, ব্রজেন্দার বহুত দিনের এই সপন আছিল। কারণ আগতে ছবিবর হয় কি কবার 10-12 বছরের মূরত এখন ছবি হয় অসমিয়া ছবি, সকল অসমিয়া মানুষে চায়, অসমিয়া ছবি এখন হয়েছে পরিয়ালের সত্যি আমি চাব লাগবে, তেনেকা এটা আসিল, ভাল বেয়া প্রশ্নই নুঠে তাদের। ব্রজেন্দা হয়েছে এনেকি 10 বছরের মূরত আকো এখন ছবি হব, অন্তত ছবি ঘরলে মানুষ অহাতো মানে যে রেগুলার ছবি বলে কোয়া যায় সেইটো, কিন্তু ব্রজেন্দা সফল হল মূর মতে। কারণ ডক্টর বেজবুড়াখন বহুত আগরপরা তখেতর আশা আসলে, প্রায় 63 সন মানর প্রায় তখেতে চেষ্টা করেছিল বোধহয়, আর্থিকভাবে ইমান নাছিলে, অকমান মুহূর্ত করিলে জ্যোতিষিত্রবনত, কিন্তু পয়সা শেষ, বহুত ঠাইত বিচারিলে বলে অকমান সহায় করব নাকি, মানে লোন হিসাবে পয়সা খোঁজা নাই, তেনেকে যে ধারে দিয়ক মই ছবি কমপ্লিট করার পিছন মানে ঘুরাই দিম, বহুতে নিদিলে। নিদিয়ার পিছত ডিব্রুগড়ত গিয়ে কিনা করে মানে তখেসলে মান্তি হল রংঘর সিনেমার সেই রবীন বড়ুয়াহত করব দিলে। আচরিত কথা, ব্রজেন্দার সাহস তো মানে সাংঘাতিক দেখছ, আমি গান গাবলে যতই যাও, আর ব্রজেন্দাই মোক যেটা গায়ক হিসাবে প্রতিষ্ঠিত আসে, মানে ক্লাস 5-6 লড়া মোকো লগতে লৈ যায়, কবার কটন কলেজত গান গাবলে যাব, কলেজ কি বস্তু মই নাজানোই, তেতিয়া মোকো কাখতে বহুয়াই রাখে, দুই আখেরে মোকো গোয়াই দিয়ে। আর ঘরত তো সন্ধ্যা ব্রজেন্দাই আটাইবর বহি যাও, আমি ভাই ভনীবর বহি যাও, ব্রজেন্দাই নেতৃত্ব দিয়ে, নিবদাই বাঁহি বজায়, দীপনদাই তবলা বজায়, তিনিওগী কিন্তু শেষত ছবি পরিচালক হল। এনেকে মোক মানে সরুরেপরা লগত লৈ ফুরা কারণেই ব্রজেন্দার কিবা একটা বিশ্বাস হল নাকি মোর উপর, আর ভাবিলে যে ডক্টর বেজবুড়ার আটাইবর যদি মানে সামরি লো মানে এটাতো মন দিব নিম। আচরিত কথা মানে একটা শ্রোতায় জানিলে হয়তো আনন্দ পাব, আচরিত হব। ব্রজেন্দার কথাটো হয়েছে কি, হঠাৎ মোক এদিন কই দিব, এই গাড়িখন উলিয়া গ্যারেজেরপরা উলিয়ালো, কলে যাব লাগবে কোয়া নাই, তেতিয়া ডালদা ঘি টিন আসে, আজিকালি প্যাকেটত আহে, টিন আসে গোল গোল, সেইবর উঠাই লয় মাহতে লুচি ভাজি থই দিয়ে, সেইবর আর শেষ হওয়ার পিছত বলে কি করব আছে, গলো ইন্ডাস্ট্রিয়াল স্টেটত গিয়ে সেইবর ওয়েল্ডিং করে লাইট বনাইছে, সিনেমার লাইট বনাইছে, নিজে নিজে লাইট বনাইছে ওয়েল্ডিং করে সেই ডালদা টিনবর লই গে। তারপর একটা জাপানি টেপ রেকর্ডার নিচি করা দেখিলে কিবা হেরি হয়ে যায় কবাত অকশনত, মানে ব্রিটিশ সাহাব গুছি যাওয়াতে কাবাক দি গেছিল, মূল নুবুঝিলে কলিকতাত কিনিলে, সেইটুতে গোটেই ছবির শব্দ গ্রহণ করেছে। আচ্ছা ইয়াতে আহে সুজিত সিংহ, তেতিয়া নলিন দুরার সহকারী ক্যামেরাম্যান হিসাবে, ইয়াতে বহে ড্রয়িং রুমত বহি মই আমি চাই থাকো, তেতিয়া আচ্ছা সুজিত আমি যে এই রুমত কথা পাতি আছো এইটু একটা দৃশ্য হব পারে নারে এই লাইটত এনেকে বলে হারে
1: কল্পনা
0: করে তেতিয়া করিলে কি সেইটু করিলে সতীশ চৌহানক মাতি আনিলে, নিজে আগত বহে এখন মিক্সার বোর্ডর নিচিনা বনাইছে, তেতিয়াই কাঠ তাঠ, ব্রজেন্দা বিজ্ঞানের ছাত্র আছিল, ঘরেরও কিবা লাইট টাইটবর গন্ডগোল হলে ব্রজেন্দাই করে দিয়ে, সেইবর জানিছিল খুঁটি নাতি কিছু। আচ্ছা যিয়ে হোক চৌহানের লগত ইয়াতে সেইবর কথা পাতে, পাতি চৌহান রেকর্ডিস্ট হল, চৌহান এটা নিজে স্টুডিও এটাও খুলিছে। তারপর অপি বলে কয়, আসলে অপিটুতে ঘর মাতা নাম আছিল লাইটর কামখিন, অপি বলে কোতে ব্রজেন্দাই তেতিয়া অপি নায়ার খুব বিখ্যাত সংগীত পরিচালক, ঘরুয়া নাম আছিল অপি, আসল নামটো বহুতে নাজানে, এই অপি অপি নায়ার দেতয় আজিপা কত তোর এই নামে মাতি থাকি, এনে কতে অপিয়ে অপি নামেই চলাই দিলে, তখন নাই এতিয়া মৃত্যু হয়েছে, কিন্তু মোক সদায় যেতিয়াই পায় যে রমেন্দা সাহ ব্রজেন্দার কারণে আমি মই ভাত খাই আছো আজি, মানে বহুত ছবির কাম বা বিভিন্ন সংগীত অনুষ্ঠানের কাম নাটকের কাম অপি নহলে লাইট নচলে, তেনেকে করলে চৌহান রেকর্ডিস্ট হল, সুজিত

0: নিরীক্ষা করার আর সাহসী সিদ্ধান্ত লওয়ার একটা যেটা ব্রজেন বরুয়ার আছিল, কারণ হলে ভাবকসুন আপনার কথা নাই বতরা নাই ডালদার টিঙেরে লাইটিং করা আরম্ভ করে দিলে, সুজিত সিনহক পটকে কলে যে তুমি এসিস্টেন্ট হব না লাগে, তুমি মূল সিনেমার ক্যামেরা চলাবা, তারপর নমেন বরুয়া কলে যে তই সঙ্গীত পরিচালক হ, এই যে কনফিডেন্স এটা যে রাখিছে প্রত্যেকের উপর। আর হেৰি আমার দীপেন বরুয়া গোটেই জীবন ক্রিকেট খেলি থাকলে মানুষজনে, তারপর ঈশান বরুয়া এটা ইয়াতে মই পড়ছো, ঈশান বরুয়া এটা হেৰি লিখছে কারণ প্রগতি শিল্পী সংঘর জড়িত আছিল, তো ঈশান বরুয়ার ঈশান বরুয়া কাহিনী দিন কৈছে সন্ধ্যা প্রগতি শিল্পী সংঘ, এই মূর পিছর সিনেমাখনত হেরিয়ে গান গাব, দীপেনে গান গাব, দীপেনে গান গাব, আর দীপেনে দেখুন ক্রিকেটে খেলে, ঈশান দাই কলে কল যে নয় তো কত শুনিলি গান গা দীপেনে, নয় আজি বাথরুমত দীপেনে গান গাই আসিল গা ধুই থাকুতে, তেতিয়া মই শুনিছো আর গান গাব পারিব, আর সেইবুলি দীপেন বরুয়া নিজেও কৈছে পিছত কৈছে যে মই তো নাজানো, মোক মাতি কলে যে তই আহ আজি গধূলি ইয়াতে তো গানের রিহার্সেল কর, সেই যে মই গান গালো মূর গোটেই জীবনটে ঘুর খাই গল, মই ক্রিকেটারের পর গিয়ে গায়ক হয়ে গেল, ধরনের এই যে একটা বিশ্বাস নেও আর মানুষ যে একটা যে শক্তি দিব পারে, এই মানে ভাবি যে একটা আচরিত গুণ আছে ব্রজেন বরুয়া।
1: হয়, ইয়ার পিছন আমি আকো জয়া বাইদেউর ওসর আহিম, কিন্তু তার আগতে যেটু আমার হেলোজেন গ্রুপের কথা কই আছিল, অজিত বরুয়ায় লিখা গীত সুর করেছিল ব্রজেন বরুয়ায়, আমি অলপ শুনাও শ্রোতা সকলের ফল অনুরোধ আছে, পরমানন্দ মজুমদারেও এই কথা উল্লেখ করেছে, রিনু ভট্টাচার্য আপনি খুব ভাল পাইছে, ইটু সিটু বহুতর সিনেমাখনের গীত শুনাবর কারণে বর্ণালী তালুকদার অনুরোধ করেছিল, কিন্তু আমি নয় এই মুহূর্ত রেবন নাথ ব্রজেন বরুয়া বলে ভক্তি ভরা প্রণাম জানাইছো। ইনামুল মজিদে কৈছে জয়া শইকীয়া দুয়ারা বাইদেউ আপনি 1971 চনের লতাশিল খেলপথাৰ বিহু কৰি আছিল নেকি, আপনিয়ে নেকি বুলি সুধিছে, হয় ইনামুল মজিদ আপনি চিপাজাৰৰ পৰা সুধিছে, তেখেতেই হয় আপনি স্ক্রিনত দেখিছে তেখেতক, আর বহুতো বার্তা আহিছে, শান্তা হাজরিকা বৰ ভাল লাগিছে, এইখিনিতে মই কব বিচাৰো প্রয়াত ব্রজেন বৰুৱাদেৱৰ লিখা গীত, এটি মই বহুতো প্রতিযোগিতাত গাই প্রথম পুরস্কার পাইছিলো, গীতটো আছিল চন্দ্ৰ ভৰা মোৰ গান হল আজি অবসান, এই অনুষ্ঠানের জড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছো বলে শান্তা হাজরিকা উল্লেখ করেছে। আমি একটা গান শুনে লো, দুটা আছে নয় জানো আমার, এটা আমি শুনে লো।

আমি কিছু অংশ শুনালো, গীতটির কিছু অংশ শুনালো, কারণ আমার আর 15 মিনিট সময় আছে, 15 মিনিট সময় আছে, আর কিছু কথা পাতিব লাগিব। জয়া বাইদেউর ওচৰলৈ আমি আহিম। বিপুল তালুকদার ব্রজেন্দালৈ সেৱা জনাইছো, তেওঁ যতেই আছে শান্তিত থাকক। এগৰাকী শ্রোতাই এটি বার্তা দিছে, আপনার নামটো কিউ কে আহমেদ বুলি পালো, আসলতে আপনার নামটো প্রকৃততে কি মই সম্পূর্ণকে নাজানিলো। তেখেতৰ মৃত্যু দৈনিক অসমত ওলা বাতৰিৰ শিরোনাম আছিল ব্রজেন বৰুৱা, এটা বাঘৰ মৃত্যু তেখেতে উল্লেখ কৰিছে। বকুলি বৈশ্য ব্রজেন বৰুৱাদেৱৰ স্মৃতি দিবসত একাঁজলি শ্রদ্ধাঞ্জলি। নিরূপমা গোস্বামী, বৰঠাকুৰ, উত্তম কুমার রয়, পৰিস্মিতা, আপনি অনুষ্ঠান শুনে খুব ভাল পাইছে, নজনা কথা জানিব পাৰিছো, অর্চিতা কলিতা, আপুনি এনে পৰিস্মিতা বুলি আহিছিলে, শেৱালী চক্রবর্তী শর্মা, অনুষ্ঠান শুনি আছো, বৰ সুন্দৰ অনুষ্ঠান, বহুতো নজনা কথা জানিব পাৰিছো, ব্রজেন বৰুৱাদেৱলৈ শ্রদ্ধার্ঘ অর্পণ কৰিছো, রেবন নাথ।

0: Yes, master.
1: মাদ্রাজত তুমি ছবছর ডাক্তারি পড়েছিলা না হয়?
0: Yes, master.
1: আর যেবার তুমি ফাইনেল দিয়ার কথা আছিল সেই বছরতে তুমি সেই সাংঘাতিক কাণ্ডটো করিলা, পুলিশের হাতত ধরা পড়িলা, আর মই তোমাক মাদ্রাজ জেলের পর পলুয়াই আনি ফাঁসির হাতের পর রক্ষা করেছো, না হয় জানো?
0: সেইভাবে আপনার ওসব চিরজীবন কৃতজ্ঞ মাস্টার। খোদার কসম আপনাক মই জীবনত কোনোদিনই বেমানি নকরো।
1: কারণ পুলিশ রিপোর্ট মতে তুমি মৃত ব্যক্তি। আমি ভদ্রলোকের দরে জীবন যাপন করিবলৈ বিচারা? আমি দুই সদায় একেলগে থাকিলে যিকোনো মুহূর্তত পুলিশের হাতত ধরা পড়ার সম্ভাবনা, সেইভাবে তুমিয়ে ময়ে আতরি থাকাটো ভাল। তোমাক যদি মই ডাক্তার বেজবরার লগত থাকিবলৈ ব্যবস্থা করে দিও,
0: মই ইয়াত
1: শুনি যোৱা, ধরি লওয়া, ইয়াত তোমার নাম হব ইকবাল আহমেদর সলনি এই ডক্টর আনন্দ চলিহা MBBS। আমার সুরাং কারবার চলাবলৈ
2: হয়। আমি ডক্টর বেজবরুয়ার কিছু অংশ আমি সংলাপ শুনিলো আর আমি 4 মিনিটের ভিতর অনুষ্ঠান সামরিব লাগবে। জয়া বাইদেউর ওসরলে আইছো। বাইদেউ আপনি একবার ওসরের পর পাইছে, যেটা সিনেমাত অভিনয় করেছিল পরিচালক হিসাবে বা আপনার যেটা কয় যে এনেকাকে মই বিচাৰিছো চরিত্রটো কি ধরনের তেখেতে বুঝাইছিল সেই কথাখিনি অকমান কোকসুন।
3: তেখেতর এটা মহান গুণ আছিল, ডাইরেক্টরবোৰ সাধারণতে যেতিয়া রিটেক হয় বা আর্টিস্টবিলাকে ভুল করে তেতিয়া কি হয় ভীষণ খং করে, আর কিছু ডাইরেক্টরে মিসবিহেভ করে, এই মনে মনে থাকা এই বহি দিয়া, এই ডাইলগব ভালকে মুখস্থ করবল দিয়া, এই কি আর্টিস্ট আনিলা, এনেকা কিছু শব্দ প্রয়োগ করে যার কারণে আর্টিস্টবিলাকে খুব হার্ড হয়। কিন্তু বরজেন দাই ইমানেই মানে ভাল, ইমানেই সুন্দর ব্যবহার করে, করে পেলায় কোনবাই যদি রিটেক করবলিয়া হল এই প্লিজ মানে ওসর হেৰি মানে যা হেল্পারবিল কয় এগিলাস পানি আনাচন, ঠিক আছে পানি এগিলাস কোয়া আর অকান বহা, বস হল রেডি হলা বাস ইমান সুন্দরকে ডাইলগটি দিলে। এবার একটা সর কথা মানে মই নিপন্দা কব লাগে জানা, আমার মুকুতা পড়ি শুনি ডাক্তর হল, এই একটা ডাইলগ, মই ডাক্তর বলে নক কি করো দুবারমান মানে ডক্টর বলে কো, তো মো নিজরে ইমান বেয়া লাগছে ইংলিশ শব্দটা কেলে কইছো, তারপর সেই টেকনিশিয়ানবিলাকরও তো দিগদার লাগে ইমান এই বস্তু রিপিট করি আমুক তামুক, তেতিয়া হেৰি বজেন্দা হেৰি কৈছে তুমি কি বেয়া পাইছা নেকি, ময়ো ভুল করো এনেকা মোরও ভুল হয়, গতিকে একো চিন্তা নকরবা তুমি আকো এবার কোয়া, হেয়া দেখিছা ইমান জয়া সুন্দরকে কই দিলে। তেনেকে কি হয় আর্টিস্টবিলাকক এনকারেজ করে মরম করে, সেইবোর কথার প্রতি তেখেতর কারণে বেলেগ শ্রদ্ধা উপজায়, আর সবকে সমানভাবে চায় এয়া টেকনিশিয়ান গ্রুপ, এয়া আর্টিস্টর গ্রুপ, এয়া ডাঙর আর্টিস্ট, এয়া সরু আর্টিস্ট, সেইবিলাকক তেও ভাগ নকৰিছিল। আর কোনে খালে নে নাই যেতিয়া খোৱাৰ কারণে হেৰি হয় রেডি হয় প্রত্যেকজন মানুহক তেও খবর রাখে, আমুকে খালে নে বাৰু, আমুক হেৰি পালে নে ভালকে বস্তুটো, আমুকে আমুকে খোৱা নাই যা তেওঁলোকক মাতি আনি খোৱা যোগাৰ দিয়া। বহুত কম ডাইরেক্টর মনতে এইবিলাক ভাল আছিল, আনকি যেতিয়া শুটিং শেষ হব থবলৈ কোন যাব, কার লগত কোন যাব, ঠিক মতে তালকে চকু রাখে, আর গাড়িখন ঠিক মতে আহিছেনে, আর গৈ তেতিয়া নিওতো মোবাইল নাছিলে, গৈ পোৱাৰ লগে লগে যে ফোন করব সেইটো না, বেলেগকে দায়িত্ব দি পেলায় ড্রাইভারে হোক বা যিজনে ধর হাতত এনেক করে কয়ে আহে যা ভালকে থুই আহিবা, আর শুটিংর কাইলে ইমানটো সময় আধা ঘন্টা আগত পোৱাকে আহিবা, সেইখানে মনে কিছু চির নমস্য ব্যক্তি, এনেকা মানুহ বহুত ডাইরেক্টর আছে কিন্তু এনেকা পাবলৈ টান, ভগবানে লৈ গল। আজি এটাই কথাই কম, তেও যতে আছে শান্তিত থাকো।
2: আমি অনুষ্ঠান সামৰিম, খুব ভাল লাগিল, যদি অলপ আমি কম সময় এনেকুৱা লাগিল যে কেনেকৈ সময়খিনি পাৰ হ'ল গমেই নাপালোঁ আচলতে, মই বহুতো গান উলিয়াই থৈ দিছিলোঁ কিন্তু মই শুনাবও নোৱাৰিলোঁ, কথাখিনিৰ মাজত এনেকৈ বহুতো তথ্য আমি গম পালোঁ।

আমেরিকাত থকার সময়ত ভূপেন হাজরিকায় আমেরিকার গণ অধিকার আন্দোলনের জড়িত আফ্রিকান আমেরিকান গায়ক আর অভিনেতা পল রবসনক লুকাই লুকাই লগ ধরবলে গৈছিল। সেইবাবে তেওঁক বহুতে কমিউনিষ্ট বুলি ভাবিছিল। পল রবসনে সেই সময়তে গড়ি তোলা উগ্র রক্ষণশীলতা বিরোধী আন্দোলনের প্রতি ভূপেন হাজরিকার নৈতিক সমর্থন আছিল। পল রবসনের প্রভাবত প্রভাবান্বিত হয়ে ভূপেন হাজরিকায় কৈছিল, তেওঁৰ গীতে আমাক বিদ্যুৎ প্রবাহর দরে চুই গল, বিজুলি সঞ্চারে সহস্র রাইজ যেন উদ্বুদ্ধ হল বর্ণ বৈষম্যর বিরুদ্ধে যুঁজিবলৈ। ভূপেন হাজরিকায় পল রবসনের বিখ্যাত গীত উই আর ইন দ্য সেম বোট ব্রাদার অসমীয়া ভাষাত এনেদরে লিখিছিল।

আকাশ পরশাকুলাশিল বোরে যুগ যুগ আছে উন্নত শিরে আকাশ পরশাকুলাশিল বোরে যুগ যুগ আছে উন্নত শিরে ভাবে সরু সরু মানুহ।

0: ধন্যবাদ।
1: আমি প্রায় অনুষ্ঠানের শেষত আহি উপনীত হয়েছো। তোমাক বহুত বহুত ধন্যবাদ ইমানখিনি সময় আমার বাবে উলিয়াই আমাক ইমান সুন্দর ইমান সুরিয়ায় এটি অনুষ্ঠান উপহার দিয়ার বাবে। শেষত এটি গীতেরে সামরণি করব বিচারিম, কিন্তু শেষত শ্রোতাসকলক কি কব বিচারিম?
0: হয়, মানে আকাশবাণী পরিয়ালর সমূহ সদস্যকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো আর বিশেষ তোমাক শ্রুতি। আসলে মোর দক্ষিণ গুৱাহাটীর সেই অনুষ্ঠানটিত লগ পাইছিল তোমাক, তুমি মোর নাম্বারটি লৈছিলা। মোর জীবনের প্রথম এনেকা সাক্ষাৎকার, ভাল লাগিছে। আগতে রেডিও শুনেছিল, কেতিয়াও কল্পনা মানে করাই নাছিল কেতিয়াও যে এনেকা একটা অনুষ্ঠানে আহিম, নিজের বিষয়ে অকমান কম। ভাল লাগিলে তোমার লগত কথা পাতিলো। গতি মই আকাশবাণীর এই অনুষ্ঠানটি আকাশবাণী গুৱাহাটীর মানে আকো উত্তরটো কামনা করছো। এনেক সদায় ন প্রতিভাখিনিক আগুয়াই আনাত সহায় করক, আর শুভাকাঙ্ক্ষী সকলক মোর মোর গুরু যোগেন দাস স্যার, মোর মামা হীরেন দাস, মোর বন্ধু বান্ধবী যে মোক সদায় প্রেরণা দিয়ে, লগতে এটা মই যত গান শিকি আছো দিগন্ত ভারতী স্যার তেওঁকো, লগতে মোর মা দেউতা, মোর সকলকে, মোর শুভাকাঙ্ক্ষী সকলক মই ধন্যবাদ জানাইছো, লগতে শ্রোতা সকলকেও ধন্যবাদ জানাইছো। এনেকে গানের কাম করে

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা প্রিয় শ্রোতা। ন প্রতিভা অনুষ্ঠানটির পর মই শ্রুতি ইমানতে বিদায় লৈছো। নমস্কার।
1: ইমানপুরে শ্রোতাসকলে নতুন প্রজন্মর এগৰাকী প্রতিশ্রুতি সম্পন্ন কণ্ঠশিল্পী অনামিকা দাসর সৈতে শ্রুতি ডেকার কথোপকথন শুনিলে।
2: আমার যুববাণীর পৰা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল। অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ।

0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নির্বাচিত লেখাৰ সংকলন আকাশী
1: আর আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রে প্রকাশ করে উলিওয়া এখন ই ম্যাগাজিন
0: উপজা দিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্রীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ শ্রীমন্ত শংকৰদেৱ আন্তর্জাতিক প্ৰেক্ষাগৃহত
3: আপোনাক সাদৰ আমন্ত্ৰণ জনাওঁ।

শ্রোতা ইমানপুরে হিন্দিবোল ছবির গীত গাইতে শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এটি আমার স্টুডিওর ঘড়িত সময় নিশা 10:30। ইয়ার লগে আমার আজির অধিবেশনেরও ইমানতে অন্ত পড়িল। আজি এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল অঙ্কুরাম চিয়ারী আর খগেশ বে। ট্রান্সমিটারত আছিল নিরঞ্জন বড়ো। প্রচারণের সহায়ক আছিল মনালিসা দেবী।